0: सभा FM
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিমিন মুসলিমাত, তুয়ান দান পম্পন রাহমাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাদ মালাম ইনি কিতা আকান সামা-সামা মেনসিকান ফোরাম আনজুং আত-তাকওয়া দেঙ্গান সাতু তাজুক ইয়াং আকান কিতা বাহাস, হিজরাহ জামান ইনি, দারি কেলসুয়ান উমাত, দারিপাদা কেলসুয়ান ইমান কেপাদা কেবাংকিতান উমাত। জাদি জাঙ্গান কেমানা-মানা, সামা-সামা কিতা সাক্সিকান ফোরাম আনজুং আত-তাকওয়া।